0: কৃষ্ণসার এফএম
1: 94 মেগাহার্জ, কৃষ্ণসার যত্তিকে তেজ।
2: টাইম চেক,
0: ইয়ো কৃষ্ণসার এফএম
1: 94 মেগাহার্জ, কৃষ্ণসার যত্তিকে তেজ।
3: এ বিবেক, তুই লামো ঘাসকো ঝাড়িতির নজাও ভাই।
4: আয়া মরে নি বাবা, আয়া।
3: এ সাথী ও, আয়া একদিন ফুটবল বন্ধ কর তো। বিবেক লা কি ভয়ো, উতা ঝাড়িতির নজাও ভনেকো থিয়ে।
5: ল হের তো সর্প ভাগ্য তেতা টোকিও কি কি ও বিবেক লাই। আরে স্কুল কো ফুটবল হের না আকু, জান কি দুর্দশা পো আই পড়ো।
4: ল না মলা তো সাপলে টোকিও নি মনে ভয় ম।
3: বিবেক না তুই সাথী, ল শান্ত ভয়ের বসা, ধেরে নচলিকন বস, আমি তিমিলাই স্বাস্থ্য কেন্দ্র পুরাউছ। এ পারস, উ তো পল্ল ঘরক দাইলাই মোটরসাইকেল লিয়ে আউনু ভন তো।
5: হো বিবেক লা ইয়া খুলা ঠাউমা সুতাও, ধেরে ঝল্যাং ঝুরুং নগরাইকন, মেরো ইয়ো কাপিলে উসলাই হমকি দিঞ্ছু, পিটৌলামাই টোকে ছ, শুননি দেইছ, টোকিকো ঠাউলাই ছুন্ন চলাউনু হুন্ন হাই।
3: খাই তো ম বিবেক লা ইয়ো সজিলো হোস ভনের উসকো কসিয়েকো পেটি টাকহরু বিস্তারে খোল দিঞ্ছু, অনি ঘড়ি র আউঠিহরু নি ফুকাল দিঞ্ছু। খাই খাই
5: হুন্ছ রোশন, ম তেই বেলামা বিবেককো জুত্তা র মোজা বিস্তারে ফুকালি দিঞ্ছু।
6: धेरै जसो सर्पको डसाई खतरनाक हुँदैन, समयमै उपचार गर्न सकेमा विषालु नै सर्पले टोकेको व्यक्तिलाई पनि बचाउन सकिन्छ। सर्पले टोकेको व्यक्तिलाई छिटो भन्दा छिटो उपचार केन्द्रमा पुर्याउन सके उनलाई ठूलो क्षति हुनबाट जोगाउन सकिन्छ।
7: भरपर्दो र सही जानकारी प्राप्त गर्न र नजिकको उपचार केन्द्र कहाँ छ भन्ने पत्ता लगाउनको लागि आधिकारिक वेब पेज snakebitenepal.org अर्थात् snakebitenepal.org मा गई आवश्यक जानकारी लिन सकिन्छ।
8: नेपाल सरकार, स्वास्थ्य तथा जनसङ्ख्या मन्त्रालय, इपिडियोमोलोजी तथा रोग नियन्त्रण महाशाखा र राष्ट्रिय स्वास्थ्य शिक्षा सूचना तथा सञ्चार केन्द्र, विश्व स्वास्थ्य संगठन नेपाल, WWF नेपालका साथै बिपी कोइराला स्वास्थ्य विज्ञान प्रतिष्ठान सम्बद्ध सर्पदंश अनुसन्धान केन्द्र संघको सहकार्यमा रोटरी इन्टरनेशनल एवं रोटरी क्लब अफ काठमाडौँ मिड टाउनका साथसाथै विश्वभरका रोटरी फ्रेन्ड्स एवं पार्टनर क्लबहरूद्वारा जनहितका लागि प्रस्तुत सन्देश।